খবর, ও ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মোদী ওয়া মিনিস্টার কি কাম পয়ং অমিত শাহ কম রম কি ইগো ইয়ে ওয়ে দায় সেন ছাড় পে বা হে পর পনবনা ইয়া এমার্জেন্সি হাউস নাম খাট খন্দে স্পা নাম হাউস সান ও মিনিস্টার ওপে ইগি কাম চারি ডক্টর এস জয়শঙ্কর কিন্তু ওই ক্রেলং হাফর দি গি রিং প্রথায় হানাফর দি গিজিং এক বোন ইয়ে নি রেকলাম হোগে এলং জে জু ফোরাম গভর্নমেন্ট হাফ সাউথ কোরিয়া উ সি এম ছয়ং জি এইচ এ ডি সি পি কে সংমা দখলাত উন্নে গি হেডেন বেড়ি ইউ ইস্তম কাতুকা নিপুয়ার কা ইলেকশন কমিশন দাপন মি ইকয় ইলেকটোরাল রোল কৌ খাদু ইউ জেলা হছুয়া নয় ফাও ভাইস প্রেসিডেন্ট সি পি রাধা কৃষ্ণ প্রেস প্রাইম মিনিস্টার মোদী ওয়া মিনিস্টার কি কাম পয়ং অমিত শাহ কনমো রম কি ইয়ে দায় সিন ছাড় পে বা ইংগারি হে পোর উপন বনা ইয়াক এমার্জেন্সি হাক আর ভাও সান্দ্রেক ইং নাইন রু ইং স্নাম খাট খন্দে স্পা ইয়া ভাও সান দ অং ওয়া খুবর সিলিন্ডার ইয়ং কে এমার্জেন্সি মান গো দোম হাক হিস্ট্রি ইয়ংগ্রি ইন্ডিয়া হে উদ লিন্ডার ইয়া ইমান লাইট লোট ইয়ংগারি কি নং এলাম ই র কি ইয়ে গু ছং ছং কি উইম প্রছা ই সিনছার ইউ দেলে বর ইউ প্রছা ইয়ে কা আইন সিনছার দে ইতি ইয়ে প্রছা ওয়ান রা বেং ইয়ে লাইট লোট ইয়ে হক ও ইমান স্লানসার ইউদা ইয়া গ্রিটি সিনছার ইয়ং পতেন ক ব্লক রিসোর্স ম্যানেজমেন্ট কমিটি ওয়া ক ইয়ং কলো ফার্মার প্রডিউসার গ্রুপ দেপিয়াং কি ইয়ে কুনহুন না এম ই পি আর এফ মিশন টিম হা গছনং ইয়ং কলো ইস্ট চ্যান্ড হিলস কোয়া হাব হপো ইয়ং অল্টারনেটিভ লাইভলিহুড প্রোগ্রাম হাগনি প্রোগ্রাম দ এম কা প্রোগ্রাম কলচার ইসাম ইয় উচ্ছরমেট লগদং ইসাম লাই ইয়াকে সার্টিফিকেট ওয়া ইলি পেট লিও ইগি থাও পিন করা কাম ইয়াক প্রজেক্ট কে উকলাম হাগনি প্রোগ্রাম নিকলাম গি হেত ওয়া ইয় আইকট লংবা উচ্ছরমেট লগদং ও ই রেপ ইয় উচ্ছরমেট উ নবা ভট্টাচার্যি উব্রু ছেম্পাং হাগনি মন্তা কিন্তু ইগো রেপ ও ছিমখিয়া ইয়ে নি ইকাম রেপ ইউ ছরমেট লগদং অং উই ইয় ইকট এম এ ইন্ত দুকাত নাও মোয়ং আই এফ এস এইচ লত বানজোর গা হেত ওয়াই মন্তয় দেবি ক্রেলাং কামক কুন্হুন হে ইলিয়াং ইপলাই ইয়াও পলাই হাত ইয়াও ছরমেট সেক্রেটারি ইয়ং বি আর এম সি ও আন্তনি এম লংদ কিন্তু ইগো রেপ ও মান গি ক্রেলাং ছিরপ ছিরপ হে পলাই ইয়াও পলাই হাত ইয়া উনু ছরমেট কিন্তু মিনিস্টার কি কাম বারি ডক্টর এস জয়শঙ্কর ওই ক্রেলাং হাফরদি কি রি অং প্রথায় হানাফরদি ছিবন কিজিং এ না কি সেন লেন ইকজুট বোন জাই ইউ খা এগ প্রথায় ছিতলুপ কামজু কিজিং এ হে ত ওয়াই ইমান ইলং ইয়ং সুনবেন হাগিনি কি সিঙি কাটনি ইয়ে মিনিস্টার জয়শঙ্কর ইকলাম হোগে ইলং জে জু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপেরিটি আর হাজার ফাউন্ড রু কমান হাফ সাউথ কোরিয়া কিরি গে প্রথায় কু ভা গে হেপন মি ইগি তিয়ারি লমা হা গে সঙ্গে কামত এম কাম এম ইয়ে তো ইউ ভা খাম তাম হাফরদি গিরি কু এম্পার গিরি ইন্ডিয়া এম ইয়ে তো গৌ সাউথ কোরিয়া হাগু বোন গেলিয়াং এভেন তাও কুন্তু ইর পার ওয়া ইমান ছায় দা পন্স খেত ওয়া ইপন ক্রে কাম ইয়াক চিফ মিনিস্টার্স সোলার মিশন আর রং রাম ব্লক ওয়েস্ট গারু হিলস মানি উথিকনা ভা হা ওয়েস্ট গারু হিলস ইউ ইয় এক বরদিন লংবা গাছি দেবেন দে ইয়াগি সোলার পাওয়ার সিস্টেম হাগি সোফাউন রুদলি গিসকোর সরকার হাগা ক্রদান লোয়ার প্রাইমারি লংবাগ সোলার মিশন ইউ ইরাপ কিসকোর নংদং ইয়েক বরদিন কৌতিকনা নেলিয়াঙ্গি নং শিকায় খানাগি ওই কামরা ক্লাস মানগি গোছে হাগিনি গিসি খাম তাম হাগি পর কিসি ও দোমি প্রথায়